0: হিংসাপূর্ণ পৃথিবীত কালী হই দুর্গা হই বস্তুর ব্যবহার করিও সংস্কৃতি রক্ষা করে ভারতবর্ষ উত্থান পতনের মাজেদি আগবাড়ি আহিব লাগিছে। ভারতীয় নবীনে আনকি প্রতিকূল পরিস্থিতিতো সংঘাতর মাজতো ভারতীয় ঐতিহ্যর নুনুমুয়া চাকিটো অনির্বাপিক জ্বলাই রাখিব লাগিব। যিদিনাই এই আদর্শর চাকি গছ ভারতত নুমাব সেইদিনাই ভারতর কপালত ঐতিহ্য আঁকি দিয়া পোহরর ইন্দ্রধনু মস খাই যাব, ভুবন ভুলুয়া চিরসুন্দরর বাহী হয়ে যাব স্তব্ধ। সৎ আর অসৎ ইয়ার উপরতে সংস্কৃতি আর দুষ্কৃতি প্রতিষ্ঠিত। মানুষ শিল্পীহে, আর তার সৌন্দর্য সৃষ্টি করা মতে তার দুষ্কৃতি বিনাশটো একেলগে থাকিব লাগিব, আর সেইটোহে মানুষের পূর্ণরূপ। আর পরিচ্ছন্ন জীবনাইহে মানুষের পূর্ণ জীবন। ইয়াকেই দাপরত উপলব্ধি হল। সেইবার সংস্কৃতির যে মূর্তি সাজিলে তা সাজিলে সুন্দর ললিত বলিত অঙ্গর ত্রিভঙ্গ বঙ্কী বংশীবাদক, বৃন্দাবনের সুকুমার কলাবিশারদ কৃষ্ণর মোহনমালা আকারত, আর এই চিরসুন্দর শিল্পীর মুখর বাঁহির লগতে নাচর ভঙ্গির দেহাতেই দিলে কুবলয় হাতীকু উফরাব পরা বল আর অজস্র সুরক বধিব পরা বল। সংস্কৃতিয়ে প্রথমে সুকুমার কলার যোগেদি জগৎ মুগ্ধ করে জনতার মরমেরে পরিপুষ্ট হয়ে জীবনের মহাসংঘাতক তার প্রতিষ্ঠার বাবে মানব জীবনের চরম সাংস্কৃতিক আদর্শকে মানি লয়ও বাস্তবতার বাবে দুষ্কৃতি বিনাশত নিয়োজিত হয়। তেতিয়া দুষ্কৃতির সমূলঞ্চে নাশ করে সংস্কৃতিয়ে জয় জয়কার ঘোষণা করে। দুষ্কৃতির সুতরাং মহাসংঘাতর মাজতো মানুষের মহামহত্বর জীবন আদর্শ, আর সেই আদর্শ কেনেকে পাব পারি সংস্কৃতিয়ে তাকু কই দিয়ে। মানুষ যে শিল্পীহে, শিল্পী হয়ে সি জীবনক অপরিচ্ছিন্নরূপে চাব লাগিব, ধরিব লাগিব, আর শিল্পী রূপেই তার জীবন আদর্শক পূর্ণ করে তুলিব লাগিব। অশোকর জীবন দেখি বুঝিছো যে ভারততে এই মানব অন্তরের শিল্পীটোরে পুনরূপ লোবলে প্রচণ্ড একটা চেষ্টা চলিছিল। সেই শিল্পীটোয়ে কি ভুল করে দুষ্কৃতির সুতরাং পরাজিত হল বারো? কৃষ্ণর জীবনতে তার আমি উত্তর বিচারি পাও। কৃষ্ণ কিয় ব্যাধর হরত মরে, যদুবংশ কিয় ধ্বংস হয়, ইয়ার অর্থ উলিয়াই তার প্রতিকার করিব পারিলেহে সংস্কৃতি স্থায়ী হব। মহাত্মায় কিন্তু কয় সংস্কৃতিক সাংস্কৃতিক অস্ত্রে রক্ষা করার উপায় উলিয়াব পারিলেই সমস্যার সমাধান হব। দুষ্কৃতিক ধ্বংস করবলে যাওঁতে সংস্কৃতিয়ে যদি দুষ্কৃতির উপায়বোর যেনে হিংসা কূটনীতি চল চাতুরি এইবর ব্যবহার করে তেন্তে সংস্কৃতিও সেই ব্যাধিরে কবলত পরি নিজে নষ্ট হয়। কৃষ্ণর জীবনেও তাকেই কয়।
1: মুকুতামালা শুনিলে। আজির মুকুতামালার কথাখিনি রূপকুঁয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালার রচনার পৰা লোৱা হল। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শাস্ত্রীয় সংগীতৰ অনুষ্ঠানত নিবেদন কৰিছো কার্তিক কুমাৰৰ সেতাৰবাদন, ৰাগ নাট ভৈৰৱ।

0: উপন্যাসপাঠ অনুষ্ঠানটিত ইমানপুৰে দিলীপ ফুকন রচিত উপন্যাস জল পদুমৰ পানচৈৰ ধাৰাবাহিক পাঠৰ দ্বিতীয় খণ্ডটি শুনিলে। দিনাই বুঢ়াৰ চৰিত্ৰত অভিনয় কৰিলে কৌস্তুভমণি শইকীয়াই। উপন্যাসখনিৰ পাঠ আৰু প্ৰযোজনা ঋতুপৰ্ণ দাসৰ। জল পদুমৰ পানচৈ উপন্যাসখনিৰ ধাৰাবাহিক পাঠৰ পৰৱৰ্তী খণ্ডটি শুনিবলৈ পাব অহা সপ্তাহৰ এই একেটাবাৰৰ এই একে সময়তে।
1: তোৰ ল'ৰাটোক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
2: হয়,
1: সঠিক চিকিৎসাই সকলো সলনি কৰি দিলে। পিছে এনে যত্ন ক'ত পালি? গুৱাহাটী ভেটাপাৰাৰ হোমিঅ'পেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠানত।
2: অঁ,
1: তাত পিছে শিশুৰ বাবেহে সুবিধা আছে নেকি?
2: নহয়ও,
1: শিশুৰ স্বাস্থ্য শিবিৰ, পুষ্টি সম্পৰ্কীয় সজাগতা আৰু সকলো বয়সৰ লোকৰ বাবে বিশেষ স্বাস্থ্য সেৱা উপলব্ধ।
2: অঁ, সঁচাকৈ বৰ ভাল কথা,
1: কাৰণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যৱান ভৱিষ্যত অতি প্ৰয়োজন।
3: হোমিঅ'পেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান, ভেটাপাৰা, গুৱাহাটী।
4: আমাৰ ডেজাৰ্ট আহি গ'ল, পিছে আমাৰ চেম্পিয়ন অহাই নাই এতিয়ালৈ।
5: বিল ভৰাৰ আগতেতো আহিব নহয়।
6: ঐ ছোৱালীহঁত, কি কৰি আছ?
7: বিললৈ ৰৈ আছো।
6: তোমাৰ কাৰ্ডখন দিয়া না, পিন দিয়া।
8: RBI কয় যে আপনার পিন, OTP, CVV বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাকুয়ে নিদিব। অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার, মোবাইল বা সিকিউর নেটওয়ার্কের পরাহে করিব।
9: হে, এয়া খোয়ার চ্যাম্পিয়নশিপ আছিল নাকি?
8: RBI কয় জানি লোক সতর্ক হোক।
10: আজিতো পার্টি লাগিব।
11: প্রথমে চ্যাম্পিয়নৰ লগত সেলফি লম।
12: আইডিয়া, ইয়াতেই পার্টি করিম।
13: পিজ্জা পার্টি, ইয়ে।
14: তোমার কার্ড আর পিন দিয়া।
15: মোর কার্ডর ডিটেইলস মই মোর নিজেই দি দিম।
8: RBI কয় আপনার পিন, OTP, CVV বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনর লগত শেয়ার নকৰিব। অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার, মোবাইল বা সিকিউর নেটওয়ার্কের পরাহে করিব।
16: বাই গার্লস, কোন ফালে গৈছা?
17: শুনা নাই?
16: নো শেয়ারিং।
8: RBI কয় জানি লও, সতর্ক হও।
18: আৰু এতিয়া দেখোন তই নিজৰ স্বাস্থ্যক লৈ একেবাৰে চিন্তামুক্ত।
19: চিন্তা কিয় কৰিম? মই একেবাৰে সঠিক ঠাই বিচাৰি পাইছো।
18: কোন ঠাই?
19: গুৱাহাটীৰ ভেটাপাৰাৰ হোমিঅ'পেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান।
18: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
19: বিশেষজ্ঞ ক্লিনিক, চৰকাৰী সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য ৰোগীৰ বাবে বিনামূলীয়া ঔষধ আৰু উৎকৃষ্ট স্বাস্থ্য সেৱা।
1: তেন্তে ময়ো এবাৰ যাব লাগিব।
19: নিশ্চয় নিশ্চয়, তোৰ বাবেও স্বাস্থ্য সৰ্বাধিক গুৰুত্বপূৰ্ণ।
3: হোমিঅ'পেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান, ভেটাপাৰা, গুৱাহাটী।

0: আগবাই যাও ধুবুরী জেলার রেহরূপ আমার সুত্র আছে ধুবুরীর পর আমার সংবাদদাতা প্রদীপ সাহা। এসময়ত এ আই ইউ ডি এফর দুর্গ হিসাবে খ্যাত ধুবুরী জেলাত এইবারের বিধানসভা নির্বাচন দলটোয় শোচনীয় পরাজয়বরণ করে। জেলাখনের পাঁচটা বিধানসভা সমষ্টির ভিতর এখনো আসন দখল করবলে সক্ষম নহল দলটো। এই সন্দর্ভত আমাক জানাইছে আমার সংবাদদাতায়।
1: ধুবুরী বিধানসভা সমষ্টিত এইবিলি কংগ্রেস প্রার্থী বেবী বেগমে এ আই ডি এফর প্রার্থী নজরুল হকক পরাস্ত করে জয় হবলে সক্ষম হয়। সুদীর্ঘ বিশটা বছর এ আই ডি এফর দখলত থাকা ধুবুরী সমষ্টিত এবার কংগ্রেসে জয়লাভ করে এ আই ডি এফক উৎখাত করবলে সক্ষম হয়। আনহাতে জেলাখনের গরিবপুর বিধানসভা সমষ্টিতো কংগ্রেসে জয় ধ্বজা অব্যাহত রাখে। গরিবপুর সমষ্টির পর দুবারক বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়া এইবার এ আই ডি এফ দলের প্রার্থী মিজানুর রহমানে কংগ্রেস প্রার্থী আব্দুস সুবহান আলী সরকারের আগত শোচনীয়ভাবে পরাজিত হয়। একদরে বীর সিং জুড়ুয়া বিধানসভা সমষ্টিতো কংগ্রেস প্রার্থী ওয়াজেদ আলী চৌধুরী নির্দলীয় প্রার্থী ডাক্তার রেজা আমিনের পরাস্ত করে জয়ী হয়। ইফালে গোলকগঞ্জ সমষ্টিত এন ডি এ সমর্থিত বিজেপির প্রার্থী অসীম নাথ সরকারের কংগ্রেস প্রার্থী কার্তিক রায়ের পরাস্ত করে জয়ের ধারা অব্যাহত রাখিছে। বিলাসীপুরা সমষ্টিত এন ডি এ সমর্থিত অগপর প্রার্থী জীবেশ রায় কংগ্রেস প্রার্থী অমৃত বাসা পরাস্ত করে জয়ী হয়েছে। আনহাতে গরিবপুর বিধানসভা সমষ্টির কংগ্রেসের আব্দুস সরভান আলী সরকারে বৃহৎ জয়লাভ করে এদের বর্তমান বিধায়ক মিজানুর রহমানক পরাস্ত করে।
0: ধুবুরী জেলার বিলাসীপাড়া সমজিলা প্রশাসনের উদ্যোগত আর ভারত সরকারের জনজাতীয় পরিক্রমা মন্ত্রালয়ের তত্ত্বাবধানত আয়োজিত জনজাতীয় গৌরব উৎসব 2026 অঙ্ক হিসাবে হাতত লওয়া জনভাগিদারী সবসে দূর সবসে পেহলে IEEC অভিযান কার্যসূচীর যা 27 মে সফল সামরণি পড়ে। এই সন্দর্ভত আমাক জানাইছে আমার সংবাদদাতায়।
1: এই উপলক্ষে সমজিলাখনত অভিযানের সফল রূপায়ণ সন্দর্ভত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। চাপর উন্নয়ন খণ্ডের অন্তর্গত লালিপাড়া রোবা বোয়াকাটা প্রশিক্ষণ কেন্দ্রত আয়োজিত এই আরম্ভপূর্ণ সভার আয়োজন করা হয়। জনজাতীয় সমাজের সর্বাঙ্গীন বিকাশ আর বিশেষ কার্যসূচীত জনজাতীয় সম্প্রদায়ের সবলীকরণ, জনজাতীয় ঐতিহ্য সমৃদ্ধি তথা সংরক্ষণ আর জনজাতীয় অধিকার সুনিশ্চিতকরণের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। জনজাতি লোকসকলের অধিকাংশই অতি দুর্গম অঞ্চলের বাস করার বাবে প্রায় বিভিন্ন সরকারি আঁচনি সুফল লাভ করার বঞ্চিত হবলগীয়া হয়। এই দুর্গম অঞ্চল বসবাস করা জনজাতিসকল সমাজের মূল সুতির সহিতে সংযোগ করার লক্ষ্যে ভারত সরকারের জনজাতীয় পরিক্রমা মন্ত্রালয়ে এই জনভাগিদারী সবচেয়ে দূর সবচেয়ে পেহলে অভিযানের সূচনা করেছে। সজাগতা বিভিন্ন সরকারি বিভাগের অংশগ্রহণ আর এই অভিযান হিসাবে অনুষ্ঠিত সভাখন অতিরিক্ত আয়ুক্ত দীপাঞ্জলি নাথ, চাপড়ার চক্রবিখা দেবী সঞ্জয়মারী, সহকারী আয়ুক্ত মধুস্মিতা ভট্টজিৎ, পঞ্চায়েত প্রতিনিধি আর স্থানীয় লোক উপস্থিত থাকে। তৃণমূল পর্যায়ের জনজাতীয় রাইজের সর্বাঙ্গীন উন্নয়ন সুনিশ্চিত করবলে আদি সেবা কেন্দ্র সমূহ এতিয়ার পর অধিক সক্রিয় তথা দায়বদ্ধতার কাম করবলে আহ্বান জানানো হয়।
0: যা 18 মে ধুবুরী জেলা আয়ুক্তর কার্যালয়ের সভাকক্ষত হিউম্যান পেপিলোমা ভাইরাস টিকাকরণ সম্পর্কীয় এখন জেলা টাস্কফোর্স বৈঠক অনুষ্ঠিত হয়। এই সন্দর্ভত আমার সংবাদদাতায় এইদরে জানাইছে।
1: HPV টিকাকরণ মূলত মহিলাসকলের জরায়ুমুখর কর্কট রোগ প্রতিরোধ করার উদ্দেশ্যে প্রদান করা হয়। জরায়ুমুখর কর্কট রোগ হচ্ছে জরায়ুতল অংশ হওয়া এক মারাত্মক রোগ যাক সার্ভিক্স বলেও জানা যায়। বিশ্বজুড়ি প্রতি বছর প্রায় 6.6 লাখ মহিলা জরায়ুমুখর কর্কট রোগত আক্রান্ত হয় আর এই স্তন হাওফাও আর কোলন কর্কট রোগের পিছত মহিলাসকলের মাজ চতুর্থ সর্বাধিক প্রচলিত কর্কট রোগ। ধুবুরী জেলার HPV টিকাকরণ অভিযান 2026 মার্চ মাহর আরম্ভ হয়েছে আর জুন মাহালেক চলিব। এই অভিযান মূলত জেলাখনের উচ্চ বিদ্যালয় সমূহের 14-15 বছর বয়সের ছাত্রীসকলের লক্ষ্য করে পরিচালিত হয়েছে। পরিকল্পিত 190টা সমারোহর ভিতর সকল 190টা সমারোহ সফলভাবে সম্পন্ন হয়েছে। অবশ্য মুঠ 17,250 গৰাকী লক্ষ্যভুক্ত হিতাধিকারীর ভিতর এতালেকে 2,072 গৰাকী ছাত্রীক টিকা প্রদান করা হয়েছে।
0: ধুবুরীর আবর্ত ভবনত যা 27 মে তিনদিনিয়া রাজ্যিক স্তরের লোকপিয়াল প্রশিক্ষণ আরম্ভ হয়েছে। জেলা উন্নয়ন আয়ুক্ত অমরজ্যোতি বর্মনের সভাপতিত্বত অনুষ্ঠিত এই প্রশিক্ষণত প্রশাসনিক বিষয়াকে ধরে ধুবুরীর চক্র বিষয়া, খণ্ড উন্নয়ন বিষয়া আর বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগের বিষয়াসকলে ভারপ্রাপ্ত লোকপিয়াল বিষয়া, অতিরিক্ত ভারপ্রাপ্ত বিষয়া, অতিরিক্ত জেলা লোকপিয়াল বিষয়া, উপজেলা লোকপিয়াল বিষয়া আর ভারপ্রাপ্ত লোকপিয়াল আন আন কর্মচারীসকলে আর লোকপিয়ালের কামত নিয়োজিত আন আন কর্মচারীসকলে অংশগ্রহণ করে। তিনদিনিয়া এই প্রশিক্ষণ কার্যক্রম লোকপিয়াল 27 সম্পর্কীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়। জেলার রেহরূপর আজি আমি বিদায় লিছো। আপনার আন এখন জেলার সঙ্গে পুনের লগ পাম অহা সোমবার। নমস্কার।

নরজগতক কাউরী শগুণ শিয়ালা দিয়ে কান্দারী হয়ে মহাদানী হয়ে সহায় করে আইছে। এই বৈজ্ঞানিক জৈবচক্রর সত্যটো লোকগীতর অখ্যাত শিল্পীর সৃষ্টিত ধরা পড়ে। সেইদরে নিষ্ঠুর

0: পাহি এতো মারে দে হাতি পহো জুমর পাহি যেন মানি কি ওই মানি কি ওই মধুরি হাহি
1: এ হাফলুরার।

কাঠি, বিহুমালি থাকুতে তিতিকি তিতা ফুল, পলুয়াই নিনিবা তিতিকি তিতা ফুল, ভরিব লাগিব ধনে হে তিতিকি তিতা।

তই যে কলিয়া ও আইতাকে চাহুন বৰষে, অলিয়া বলিয়া ও আইতাকে চাহুন বৰষে, মোকে কৰি গলি বাউল আইতা জিলমিল, জ্বলে আইতা মুকুতা, হৰে আইতাকে চাহুন বৰ।

0: শ্রোতা, ইমান পৰে আজির অর্ধ আকাশ অনুষ্ঠানটিত তেজপুরের গোপীনাথ বৰদলৈ নগৰৰ সম্প্রীতি মহিলা কাননৰ সদস্যসকলে পরিবেশন কৰা এটি বিচিত্র অনুষ্ঠান শুনিলে। সদস্যসকল আছিল দীপালী হাজৰিকা, আভা গোস্বামী, জুনু বৰুৱা, বিনু বৰা, বন্তি বৰা, বিজু বৰা, কৰবী বৰা, দীপালী বৰদলৈ, ববী বেজবৰুৱা, অনুজা শইকীয়া আৰু লিপিকা দাসে। অনুষ্ঠানটিৰ আঁত ধৰিলে সদস্যা লিপিকা দাসে। অনুষ্ঠানটির বাণীবন্ধন আর সম্পাদনা চিত্রামণি বড়ুর, প্রযোজনা গৌতম নাথর।
1: অর্ধ আকাশ অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ।

0: আছো চিরবর্তমান, চিরবর্তমান। ধন্যবাদ।
1: এবাৰ শুনক এটি কবিতা আবৃত্তি, পরিবেশন করেছে অভিষিক্তা পাঞ্চজন্যই।
2: কবিতার শিরোনাম ভাং ভাং ভাং, কবি কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা। ভাং ভাং ভাং ভাং, লোহার শিকলি ভাং, সিং সিং সিং সিং, দাহর বান্ধন সিং, খুল খুল খুল খুল, কারার ফাটক খুল, ভাং ভাং দুয়ারর দাং। শুন হওয়া শুন শুন, ঘুষিছে রণ বিষান, মুক্ত আকাশে উড়ে দীপ্ত রঙা নিশান, রক্তেরে রঞ্জিত সুরুজ উদ্যমান। শুন মুকুতির সুরুজর আহ্বান, হালুয়া হজুয়া হেরো মজদুর কিষাণ, মুক্তিমান মুক্তিমান মুক্তিমান। ধন্যবাদ।
1: এবার আগবহাবলৈ লৈছো শ্রীমন্ত শঙ্করদেব বিরচিত এটি বরগীত।